0: हवस् त श्रोता, चलचित्र सौतनबाट लता मङ्गेशकरको स्वरमा यस गीतको साथै अहिलेलाई भने पूरा हुन्छ पुराना चर्चित फिल्म सङ्गीतको प्रस्तुति। समय यस बेला बिहानीको 9:15 हुन लागिरहेछ। अब अघिल्लो क्रममा समय भइरहेछ समाचारको। केही क्षणमै कोलकाता केन्द्रको बंगला समाचार रिले गरी यस केन्द्रबाट सुनाउनेछौ। जोडिरहनुहोला आकाशवाणीसँग।
1: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী সহ বেশ কয়েকটি বিল উত্থাপিত হতে চলেছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধারকাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1,500-এর বেশি। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপান সুইডেন 1-1 গোলে ড্র। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে

পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তারা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মাননীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌসেনার 2টি জাহাজ অংশ নেবে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, উদ্ভূত সংঘাতের প্রেক্ষিতে একসঙ্গে অনেক পরিমাণে বা বাল্ক এলপিজি সরবরাহের বিধিনিষেধ শিথিল করে তা সংকট পূর্ববর্তী সময় ব্যবহারের 50% পর্যন্ত করা হয়েছে। সারাদেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকর্ডের 10ম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-29 প্রকাশ করবেন। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6000 টাকা লাগবে। উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। এছাড়া অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আরও 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। দেশের আজ বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরায় মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গাম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে বিহার, পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশেও আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমানের উপকূলে গতকাল একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলিকে উদ্ধারের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তেহরানের অনুমতি ছাড়া ওই জলপথের রুট ব্যবহার না করার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করে ইরান। এরপরই ব্রিটিশ সেনাবাহিনী এই হামলার খবর জানায়। IMO-র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ জানিয়েছেন, ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রসংঘ তাদের এই পরিকল্পনা স্থগিত রাখবে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনার খবর মেলেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙ্গা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে IMF-এর যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজারও

আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235, আহত 1,500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারতসহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি সমরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তার প্রশাসন সীমান্ত এলাকায় প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি মেক্সিকোর মাদক পাচারকারী চক্রগুলির মোকাবিলায় অত্যাধুনিক পদ্ধতিতে প্রাচীর তৈরি, ড্রোন এবং নজরদারি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস টিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান রবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন। ম্যাচের 3 মিনিটে টিউনিশিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। টিউনিশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর আরেকটি খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। টেক্সাসের ডালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দায়ান মাইদা এবং সুইডেনের হয়ে অ্যান্থনি এলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ 32 এ উঠেছে। জার্মানির সুলে আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত 7টি সোনা, 8টি রূপো ও 10টি ব্রোঞ্জ সহ মোট 25টি পদক জয় করেছে। এর ফলে টানা দ্বিতীয়বার ভারত পদক তালিকার শীর্ষে উঠে এলো। উল্লেখ্য, পেরুর লিমায় অনুষ্ঠিত আসরেও 24টি পদক জিতে ভারত শীর্ষস্থান দখল করেছিল। ক্রিকেটে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করে। ভারতের পক্ষে রাধা যাদব 3টি এবং শ্রীশা রানী 2টি উইকেট নেন। জবাবে শেফালি ভার্মার 34 বলে করা 53 রানের সুবাদে ভারত 16 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেফালি ভার্মা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে গ্রুপ এ তে ভারতের সংগ্রহ এখন 6 পয়েন্ট। সেমিফাইনালে নিজেদের জায়গা করতে হলে রবিবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন জাতীয় দলকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অন্যদিকে গ্রুপ এর অপর ম্যাচে ব্রিস্টলে নেদারল্যান্ডসকে 88 রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বেলফাস্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6টায়। আগামী রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য, এই 2টি ম্যাচের পর আগামী 1 জুলাই থেকে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ইংল্যান্ড সফরে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার মধ্যে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বৈপ্লবিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের উদ্ধার কাজ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 235, আহত 1500-এরও বেশি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो। अब अजित विश्वबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार।

0: र गंगा आरती हुन। कोलकाताको भ्रमणपछि हुनेछ, जसमा भिक्टोरिया मेमोरियल जस्ता स्थल चिन्हहरू, ऐतिहासिक घाटहरू र प्रतिष्ठित हावड़ा ब्रिज र विद्यासागर सेतु पार गर्दै हुगली नदीमा साँझको सूर्यास्त समावेश हुनेछ। रेलगाड़ी एसी 3, एसी 2 र एसी 1 श्रेणीमा राम्ररी सुसज्जित क्याबिनहरू जस्ता आधुनिक सुविधाहरूले युक्त छ। डिभाइन ईस्ट टेम्पल टूरका लागि बुकिङ आईआरसीटीसीको पर्यटन पोर्टल र देशभरका अधिकृत आईआरसीटीसी पर्यटन कार्यालयहरू मार्फत खुल्ला छ। अब अन्तमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। गृहमन्त्री अमित शाहले आज नयाँ दिल्लीमा एनसीओआरडीको 10 शीर्ष स्तरीय बैठकलाई सम्बोधन गर्दै लागू औषध विरूद्ध एकताबद्ध युद्धको आह्वान गर्नुभयो। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन भोलिदेखि कर्नाटकको दुई दिने भ्रमणमा हुनुहुनेछ। केन्द्रीय संस्कृति तथा पर्यटन मन्त्री गजेन्द्र सिंह शेखावतले भन्नुभएको छ, कृत्रिम बुद्धिमत्ता, नवप्रवर्तन, पारदर्शिता र दक्षताको नयाँ जग बन्दैछ। फीफा फुटबल विश्वकप समूह एकको खेलमा नर्वेले आज फ्रान्ससँग खेल्नेछ भने समूह एकको अर्को खेलमा इराकले सेनेगलको सामना गर्नेछ। पुरूष हकीमा भारतले आज लण्डनमा हुने एफआईएच प्रो लीगको अन्तिम खेलमा चिर प्रतिद्वन्दी पाकिस्तानको सामना गर्नेछ। खेल राति 10:30 बजे शुरू हुनेछ। समाचार पूरा भयो।
1: মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের এফআইএইচ প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোয়ার্ডিনেশন সেন্টার বা এনসিওআরডির 10 শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
2: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
1: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগ মুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বোত্তম মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতা।

উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। এসএসকেএম এ চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং 2টি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1,500-এরও বেশি। পুরুষদের FIA প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।